কারে যায় না রাসে কেত ফল পকে ফুল বাক পকে কাম না আবে পাত মিঠত নিবি নানকা গুড় চঙ্গিয়া তাত সমকো নিবে আব কো পার কো নিবে না কোয়ে তার তরাজ তোলিয়ে নিবে সুগৌরা হয়ে।